भी एक मस्त बड़ी जोंग है। फिल्म के नाम है फागुन, 1958 का। Was ik nog niet in geboren mensen, maar het is een ontzettend mooie liedje van Padmashree Mohammad Rafi aur Asha ji ka hai. Isme Madhu Bala Bharat Bhushan is film mein kaam kiya hai. Aao milkar suna jaye for Geeta ji.

0: सुंदर सा गीत निकाला गया, फिल्म का नाम कल हो ना हो। सुनो वालों, आज के एक शुभ दिन प्रस्तुत करते हुए आपके साथ जुड़ गया हूँ मैं संजय, और हमारे साथ स्टूडियो में उपस्थित है विवान। विवान, वेलकम इन द स्टूडियो, और आपको स्वागत किया जाता है। कुछ संदेश लेकर जरूर आए होंगे आप। विमान हुसैन बखोन मतन हेल मोई लीच एत फिल्म कल हो ना हो। वट वेट यू फ्रॉम दिस फिल्म? हैव यू दिस फिल्म ऑल überhaupt gezien?
1: Ja, ik heb deze film al heel vaak gezien. Komt ook heel vaak op tv. En het is een hele bekende film. Vaak als je zegt Bollywood, denk je gelijk aan Kal Ho Na Ho, Shah Rukh Khan. Dus ja, zeker, heel vaak.
0: Je zegt heel vaak gezien. Is dat elke dag dat je dezelfde film kijkt?
1: Nee, zeker niet elke dag. Maar het komt natuurlijk ook heel vaak op tv. En het komt heel vaak voorbij rondom de media.
0: Mijn Hoona, zegt dat jou wat?
1: Ja, dat is ook een bekende film van Shah Rukh Khan. Ook een hele oude film en die is ook heel bekend.
0: En Kabhi Khushi Kabhi Gam?
1: Ja, zeker.
0: En kan je mij iets meer vertellen over de film Kal Ho Na Ho? Want je hebt hem meerdere keren al gezien, hè?
1: Ja.
0: Wie heeft het verhaal erachter? De verhaal geschreven?
1: De verhaal is geschreven door Karan Johar.
0: En produced by?
1: Ook bij Karan Johar en zijn vader Yash Johar. Dus Dharma Productions.
0: Het is een Dharma Production.

सूरीनाम जाना है, गाड़ी हीर करना है, तो आपको जाना पड़ेगा Magenta weg 259 bij autoverhuurbedrijf Amalia. Zeer zuinige auto's zoals Toyota Premio, Toyota Raktis, Toyota Fits. Contact in Suriname de heer Parkas Gokul op telefoonnummer 00597 87 57 939. Contact in Nederland 06 57 418 873. Autoverhuurbedrijf